0: utilization of loan funds, the banks suffered wrongful losses. The Enforcement Directorate has provisionally attached 14 immovable properties belonging to Gyan Sagar Educational and Charitable Trust worth around 1,600 crore rupees located at Ramnagar in Punjab under the provisions of the Prevention of Money Laundering Act. U.S. President Donald Trump has said that Israel and Hezbollah have agreed to dial back fighting after he held talks with Israeli Prime Minister Benjamin Netanyahu and communicated with the Lebanon militant group through mediators. Trump announced the development in a social media post following his call with Netanyahu. U.S. President said there will be no troops going to Beirut and any troops that are on their way have already been turned back. He said that Hezbollah had agreed that all shooting will stop, that Israel will not attack them and they will not attack Israel. In hockey, India registered a commanding 4-1 victory over Korea in their third Pool A match of the Men's Under-18 Asia Cup in Kakamigahara, Japan yesterday. With the win, India moved level on 6 points with Korea and Japan in Pool A. The top two teams for each pool will advance to the semifinals. India will take on Chinese Taipei in their final pool match tomorrow. In Uttarakhand, UNESCO World Heritage Site Valley of Flowers, located in Chamoli district, has been open to tourists. Forest Department has appealed to visitors to cooperate in the conservation of the valley's rich biodiversity and rare plant species. And that is the end of this news bulletin.
1: শ্রোতাবন্ধু শুনিলে হিন্দী এবং ইংরেজির সম্বাদরে লেখরি প্রচার করল আকাশবাণী দিল্লিরু। আকাশবাণী ব্রহ্মপুর, সময় সকাল 6:10। শ্রোতাবন্ধু, পানি যেতে সফা থাও না কাহিকি, যদি পানি রখা যাওতুবা পাত্রটি সফা নথাই, তেবে সেই পানি ব্যবহার যোগ্য নথাই। ঠিক সেইপরি মনুষ্য যেতে সুন্দর হইথাও না কাহিকি, যদি তার চরিত্র ঠিক নথাই, তেবে সে মনিষর মধ্য কিছু মূল্য নথাই। চরিত্র গড়িবাকু হেলে আমাকু সর্বদা সৎপথরে গমন করিবাকু হেব, আউ সর্বদা সৎমার্গ দর্শন পূর্বক প্রার্থনা করিবা সেই সর্বমঙ্গলঙ্কু। আসন্তু আমার কার্যক্রম সঙ্গীতাঞ্জলি মাধ্যমে সঙ্গীতাঞ্জলির প্রথম অঞ্জলিটিকু সমর্পণ করুছু। গীতারাণী দাসঙ্ক কণ্ঠরু, রচনা গোকুলানন্দ ধল।

0: O in our land. Visit to India is widely covered on the front pages of dailies. Myanmar vows its territory won't be used to threaten India during PM meet, headlines the Pioneer. Security tops India-Myanmar dialogue agenda, writes in the Sun Times. Monsoon misses first June onset date in Kerala and is now likely in 2 to 3 days, reports a statesman. The Pioneer quotes a report that reveals Indian employees take fewer annual leaves than their peers in Asia-Pacific markets, with only 17.2% Indian workers using 100% of their leave. Daily Zap attributes to Indian cinema's renowned playback singer Suman Kalyanpur, who died on Sunday. The silken boys of Hindi cinema that touched hearts falls silent, headlines a Hindu. And finally, the latest National Family Health Survey reveals that Indian women using the internet has doubled to 64% in 4 years. Among men, it increased from 51.2% to 80.5%, reports the Times of India. And with that, it's back to you, Sunil.
1: Thank you, Subhadra. And now, before we end the bulletin, the headlines once again. Myanmar President U Min Aung Hlaing says his country will not allow its territory to be used against India's security interests. India and US have finalized most elements of first phase of bilateral trade agreement, says Commerce and Industry Minister Piyush Goyal. Uttarakhand's UNESCO World Heritage Site, Valley of Flowers, opens to tourists. 22 rowers included in TOPS Development Group ahead of Asian Games 2026. And in hockey, India registered dominant 4-1 win over Korea in Men's Under-18 Asia Cup. For details of these stories and more, log on to our website www.newsonair.gov.in and News on AIR app. And with that, we end the morning news. Have a nice day.
2: শ্রোতবন্ধু শুনিলে হিন্দী এবং ইংরেজি সংবাদ রিলে প্রচার কল আকাশবাণী দিল্লি আকাশবাণী ব্রহ্মপুর সময় সকাল 8:30 কার্যক্রম শুণুচ্ছেন এফএম 106.4 মেগাহার্টজ যোগে শ্রোতবন্ধু আমার কার্যক্রম এক সময় প্রসার ভারতীর মোবাইল অ্যাপ জরিয়ে নিউজ অন এআইআর মাধ্যমে তাছাড়া আকাশবাণীর লাইভ স্ট্রিমিং অ্যাপ যোগে প্রসারিত হচ্ছে শ্রোতবন্ধু সময় হয়েছে শুণবা কতটি পুরোনা ওড়িয়া চলচ্চিত্রর গীত শ্রোতবন্ধু আমি জাঁচে এই নিকটরে আমি চলচ্চিত্র জগতর সুপ্রসিদ্ধ গায়িকা সুমন কল্যাণপুরীকে হরাইছে যাহা গায়ক এত লোকপ্রিয় এত সুপ্রসিদ্ধ লা যে তাঁর কিছু সময় পাই বা বেড়ে বেড়ে লতা মঙ্গেশকর সহ তুলনা করা যাও তেমনি আসন্তু আজ শুণবা সুমন কল্যাণপুরী কতোটি ওড়িয়া গীত প্রথম গীতটি নেইছু গপ হলে বি সত চলচ্চিত্র

শ্রোতাবন্ধু, এ পর্যন্ত শুনলে বিবিধ ভারতী কার্যক্রম রিলে করু আকাশবাণীর বিবিধ ভারতী কেন্দ্র আকাশবাণী ব্রহ্মপুর সময় সকাল দশটা কার্যক্রম প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ডর 100.6 মেগাহার্টজ যোগে। শ্রোতাবন্ধু, আমার কার্যক্রম এক সময় প্রসার ভারতীয় মোবাইল এপ জরিয়ে নিউজ অন এআইআর মাধ্যমে তাছাড়া আকাশবাণীর লাইভ স্ট্রিমিং এপ যোগে মধ্য প্রসারিত হচ্ছে। আসন্তু শুনিবা আমার পরবর্তী কার্যক্রম, আপনার অতি প্রিয় ফোন ইন কার্যক্রম কিছি কথা কিছি গীত। কার্যক্রমটি প্রযোজনা করেছেন সিদ্ধার্থ শঙ্কর মহানা, উপস্থাপনায় অনেক পুষ্পিতা পট্টনায়ক এবং স্মিতাশ্রী মহাপাত্র।

শ্রোতা বন্ধু, এপর্যন্ত শুনুথিলে আপনকর অতি প্রিয় ফোন ইন কার্যক্রম কিছি কথা কিছি গীত। কার্যক্রমটি প্রযোজনা করে সিদ্ধার্থ শঙ্কর মহারণা এবং উপস্থাপনায় পুষ্পিতা পট্টনায়ক এবং স্মিতাশ্বিনী মহারণা।

0: ভাইর পাউনি রহন কাটি এই মন্দিরে ঠাকুর তিনটি মা ভাই ভৌণি রহন্তি একাঠি
1: চকা চকাছি
0: বলিয়া
1: ত্রিভঙ্গি
0: কাহানি।

0: অকরন্ত আটি গরি
1: অথরে অথর যোখী
0: আহা
1: অথরে অথর যোখী
0: দূষিত চাতক পরায়ে মগরে
1: শোষন্তি অথর মধু
0: ইন্দ্র পদ মর স্বার্থক হুয়ন্তা
1: মুখে কি ভাষন্তা বন্ধু
0: আহা
1: মুখে কি ভাষ

ইতি ছাতি সম্পতি একে অভিনব যুবতী পড়ি নাহি বিরতি পোথি থাউ পড়িবার প্রীতি অক্ষর

0: ছাতি চত আউ কাহু মো জানিবি রীতি রাত্রে হিতা কি রীতি ছাতি সম্পতি
1: যেতে বেড়ে হলিয়া এপরি কহিলে
0: হ্যাঁ
1: ইন্দ্র রাজা কহুছন্তি
0: কণ কণ।

শুনিলে হিন্দী এবং ইংরেজি সম্বাদরে লেখি প্রচার কল আকাশবাণী দিল্লির শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ডর 100.6 মেগাহার্জ যোগে সময় স্টুডিও ঘরে সন্ধ্যা 6:10 আসন্তু জানিবা আজ আম কেন্দ্রর প্রচারিত হওয়ার থিবা কার্যক্রম সম্পর্কে সূচনা 6:15 প্রচার করিব সন্থ তুলসীদাস বিরচিত শ্রী রামচরিত মানসর 50তম ভাগ পরে শুনবে দেশভক্তি গীতটিয়ে উদয় ভারত রিলে করব আকাশবাণী কটক কেন্দ্রর 6:30 রাতে 7টায় শুনবে ওড়িয়া কথাচিত্রর গীত জেলা হালচাল রিলে করব আকাশবাণী কটক কেন্দ্রর 7:25 7:30 রয়েছে কিষানবাণী কার্যক্রম আজর উপস্থাপনায় অনেক সুকান্তি মহান্তি এবং রামকৃষ্ণ সাহু আজর বিষয়বস্তু রয়েছে সমুদ্রজনিত নীল অর্থনীতি।

0: শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুনেছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ড 100.6 মেগাহার্জ যোগে সময় স্টুডিও খটে সন্ধ্যা 6টা বাজে 15 মিনিট প্রচার করছু সন্থ তুলসীদাস বিরচিত শ্রী রামচরিত মানসর 50তম ভাগ।
1: এপিসোড নম্বর 50 50।

তিনি রথর মুখ্য বিশ্বকর্মা মহারা নড়িয়া মার্গ রকি অনুকূল করা পরে ভই সেবক মানে রথ উপরক দণ্ডা উঠাই গরগরা ও গড়কটা পড়া পরে চারি নাহা উঠব বলে মন্দির প্রশাসন পক্ষ কুযাই রাজ্য সরকার মহিলা ও শিশু বিকাশ বিভাগ দ্বারা পরিচালিত সখী নিবাস গঞ্জাম জেলা কুকুড়াখণ্ডি ব্লক অঙ্কুশপুরে উপলব্ধ হয়েছে। নিজ পরিবার দূরে রুবা অবিবাহিত কিংবা বিবাহিত কর্মজীবী মহিলা এই সখী নিবাস সুবিধা নিয়ে রাজ্যের চারিজন ছাত্রছাত্রী জাপানে অনুষ্ঠিত সাকুরা সাইন্স হাইস্কুল কার্যক্রমে দেশের প্রতিনিধিত্ব করেছেন। ভুবনেশ্বর বিষ্ণুপ্রসাদ জেনা, কোরাপুটর শুভ নায়ক, তেলকুর শ্রদ্ধাঞ্জলি পট্টনায়ক এবং রেঙ্গালির আদ্যাশ পণ্ডা এতে ভাগ নিয়েছিল। রায়গড়া জেলা মঙ্গল বিভাগ অধীনে পরিচালিত বিদ্যালয়গুলিকে স্নাতক শিক্ষক শারীরিক শিক্ষা প্রশিক্ষক মানুষ জেলাপাল নিযুক্তিপত্র প্রদান করেছেন। জেলাপাল আশুতোষ কুলকর্ণী কার্যক্রমে যোগ দিয়েছিল। তাপমাত্রা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসন্তা গুরুবার সুদ্ধা কেরল ছুইবা নিয়ে পানিপাগ বিভাগ পক্ষ আকলন করা যাইছি। মৌসুমী অগ্রসর নিয়ে পাগ সম্পূর্ণ অনুকূল রয়েছে। দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব আরব সাগর লাক্ষাদ্বীপ কেরল